আমাকে ভালোবাসি আর পঞ্জাবি মে কহতে হরি তো তে বিন মর জানা মেন প্যার কর।